0: yārti dhīngu sāngkālāngi tēnā wārkum dhī ngāti chōngchāng zhiga ñānu gu jīsā mantat nāmbā tsōgu ñānum tā stīrgi nā tsōgu dhigi lā.
1: Aro, rinche.
2: Amā kā dhūdhīrī mō?
1: Arīb kōng chāngsōng māngkāng nī wadhī kattu gā tōnā rātā ngā thaikir tā yuwa rā mā sōngā chē kā sākhāng nā wāyō ngā.
2: Amā, amā tā sō. ওলে চু রেব কোন টংসং মাইনকা না তাজি নিয়া কুয়া তা চামাস গরিয়া
1: ও হরেব কোন টংসং মাইনকা তা সাগজি চিগেরা দাও নটা মর গাইন কো নিগারা তেচ সুং তা চিগচিজ গরা তায়া ম গাইমো সুং গ দখতে না কেনি আদিকচিজ জং জোনো চো মক্সা সে কি চোচ
3: চি তিরা তা মর গে খরমো থেম কেনি মারাম বাপ তুম ওরক
2: আমা আমা আমা দেঙ্গি এ জি আনি গে না মুজু চিগা সুং জকি
1: মর গে গঙ্গা ইয়া চমজ গন্দ গতা নি হিন তা
2: ম গে মুমাজ নি না ན ན ལ ན ཨ མ མན ཁན ཅི ཅི ཟི ད ན ད ད ར ཚ ཁལ སུ ནུ ར ཨ ག
1: ཨོས
2: ན མན ཁན ད ན ན ད ཉེ ལི མན ཅི ཁུ ན ཅུ ཁུ ཟི ནི ཁུ མོ ཟི ན ཟེ ཁོ ས ཅ ད མི ན ན ཅུ ཁ ལོང ས ཅ ད ན ད གུ སན ཅུ མ རི པ
1: ཇོ གུ གོ ལ ང ང གོ ལོ ཁར མོ ང ན ཅུ ཁུ ཟོ ན ན ཆ ཟོ ཁ ལོང གོ རོག ཚོ ལོ གོ རོག ཅང སོང མན ཁན ན ད ཤང ཅིན ཡོང གི ཉམ ལི མན ཅི ཁུ ན ཅུ ཁ ཡ མན རན ད ར ག ཅ མེ ཁ ང ག མོ ར ང ཉ ག ད ན ད ན ཏོ ཁ ཅི ཁ ར ང ད ན ད ཁྱི ཕྱད མམང
2: ཡང ཁྱི ཡང ཁྱི ཁྱིག
1: ཁྱིག ཁྱིག ཁྱིག ཁྱིག
2: ཁྱིག ཁྱིག ཁྱིག ཁྱིག
1: ཁྱིག ཁྱིག ཁྱིག
2: ཁྱིག
1: ཁྱིག
4: གང ཁང སོང མན ལམ རིན ཟར པག ནལ སོང ན ཀྲང སོང མན ལམ ཀྲང རི ཡོང ཁམ ཆུ ན ཀྲང སོང མན